ধুবিডাউন দিম শাল্লা দিল হাবতে কাতি না দিম দায় দায় ল দাতে না বারেক নহেন দায় নাই তোক না নেহারেউ দায় থাই আতিব দা তিনে নেহারে তো না নেহারেউ তো তো না হেনেন হো হাদি দা নে আদেত আমসে এম বালি ভই দিয়া নে আদেত কসাক তিক তেনে না তু বা তু তে ফে না তু ও তু না না তু তে নে ও নোক শুব ই ওয়া উস্কুনি ও হাদি দা নে আদ ওক শুব ও নিসরে কায়েব উই দিনে উম বারো ওক শুব এহাই ওব কসো মিন এহে বারু দা ইবু ও নিসরে কুশি বা তিন্দি ওব দিস আকাই কনশি বে তু না হাইস কা তু ইউইন ওব মল্লাব তো না অঙ্কিরিনি তারু সংকে তারু নাতিনি আকোবে তো নাতি দায় অনুসরিক ইতফারিওব ইতরগাই আউয়ালি নায়েব বেম্বারেও কনশিবে তু না বারো লহিত লহিত বিতকায়ত ওম্বা তু নফসে দৈ বা আকাই কা তো অনু আকো বে তো নাতি দা উকশুব দায়ু ইয়ারে ও রাউ তো না তু রাউ হিনন্দি আনে আদেত তো রাউ হো হদি দানে আদেত ওন উস্কুনি ভদি দানে আদ ওন উইলে মেদনে তো না সাকু হই কে হয় না আমাগ না তে হেক তুন আমাক তু তিন দিয়ে তো না তু দায়ী না তে হেক তুন দায়ী তু তিন দিয়ে তো না তু উদিনী বহাইত ওরুই বহাইত মিম বহাই না উম বতো হই এতি শক্তি এক দায়িত কিতে উন ওশকুন উতরতে নাই উম বরু উন এলে মে কাতিয়েক তু সাহতি কাতিয়েক ইদা কাত্রা একাতিনেক উম বরু উদা এফ উম বরু আমাগো এদনা না না তু তিন দিয়েক তো তো না তলঙ্গ তু তকতি না বেফে উম্বারো দিবনু ভই একসে নুন কসো হই কায় কিসিয়ান তো বিডাউই ও ফির ও নে এদনে ওখতান উম্বারিও উন উধাই কসো হই ফির আতিত তো ওর মল্লা খাইয়াতেন উম্বা তু লহিত লহিত বিতকায় তো ওর আরিত বেন উহিনান উইন্তিত আরিত আকেতিত উইন্তিত ইদ্দিরনো ও ফরাইব উম্বারিও ও আসারতিনি তিরাউতে বান গুদানাতে ভো আসারতিনি মল্লা গিরাব দৈতে কাতি বেতু নাতি দায় উম্বারু আমা গো এদ না হেনেন তো না উম্বা তো তো মাক আমা তু দিতি হই বাস আকু উদা হো আদি দেনে তো না কসেন আর রিওন তু দিন সারু ও দাই দিল হাব্বা ইকতান দাই থা তি বাদাইন মিয়াদি এমবালিব নে আদোক না উন উদাই উন দমান উরি তেনে নাইব উইলিম তওয়ার মিয়া নাত কা দাই কাত্তিকে নাত কা শিবু কাত্তিকে তু না তুম্বা তু তু দা তেফেত ও ঘা হা এতনি তো না কসান অঙ্কে নারেউ তো ওর তু তরবি আয়োগাবি সোর বিম তিয়েক তুক না আসে শক্তি নি দায়েব শক্তি নি তু তু না তুম্বা তু উন উস্কুন ইত আরতে উদা ইত এনে থায় আত উদা হা ইত এনে তুম্বা তু আমাক তু তোর তোক না তাফিয়ে তো কা আফিয়েস্তা বে তু না তি দায় এন হেন উম্বা তু আমাক তু দিয়া মিয়াদ এম বালিব দিয়া মিয়াদ উম্বা তিও হাদিদ নেই তো দায় হাদিদ নাই বারে তোক না দায় দায় না দোক না নে হারিউ নুন আমাগ না বারে তোক না তি দা কেন হারিউ আরে মিং কা আমাগ না ওয়ে তে ফে আন দা এরা বা আক না মিহিন তো মিহিন ঘা বে বারি নি মিন হে তু তকত ও স্কুন ও দা এ ফে ফির ও নে এদনে উম্বা রো দামা তু বিতায়েক এ রিবনে না ওয়ে তে হে উম্বা তু এন দি গো দায়িত কিতে আন দা আক না বারাহন তো নম্বা তো এ রিবনে তো না তু তরতে ও দা এ রিবনে তো না তু গরো ইউ দা এ রিবনে তো না তু এ দা রে কাতিনো আরে থাই আম্বা তো তো ওর ওষকুন উদা এ ফেম্বার ও দামাত বিতায়েক এ রিবনে তু নম্বা তু দায়িত কিতে ও তো না থো আদি নে থিনেন বা আসা কো আদি দানে আদে না তু ও তু না তি দায় অন উধায়ুন দায়ি থা তি দায়িনে দারেনি দিলা বিকতিনে দারেনি দিম অন উধায়ুন মিড্ডা আফরহা দায়ি থা তি রিনিয়ে দারেনি তু তু না তি দায় এন হিনেন এম বালি বনেয়াত ও তো না থো হাদিদ নায়েত উম্বা তু তেহে নাতি ভাদিদ নে আকো ইন হিনিন উদয়ুন ও থায় আতি উত্তু নাতি বা ইশবুব না নেয়াত অন উদয়ুন এই কসাক তেহে নিমিনি কমাস উনা ইন হিনিন ইম বারেক না রাশা দেক না উয়া দাই না উয়া দাই থাই আউয়া দোক না নে হারিউ আরে উ তক উক না দেহা ইন দেক তে দেহলত তাক না গুদাহায় আতে বেহেন তো তকত তুক না তোম আরি তিব দায় তমতিয়েক দাই থাই আতিব দায়েতি দায় তুমারে তমতিনি আয় দায় থা তিব দাতনিয়েক ইয়ারে এক না লহিত লহিত বিতকায় ওরো ওক না অনুসরিকো বেম্বারো বতিসো তাফি এনিন আকো অনুসরিক তো অনুক তুন দে তিব কাডিয়ে বোদর বেন ওদর বতিসো তাফি ও তে দেলাত ও এনিন আকো বেত তো না তি দায় তু তক তুক না আফিমতিয়ে তো না তু দায় তুমারে তমতিয়ে তো না তু তুমারে সলতা ওয়া
tot fe tariwa on otona harrowa mbare dae voi tam tietona tu nana tu tibia wa mbate hai ba ai ka to ko mbate ha atniek lei tu oro dae ka afimia on sirik ukna yakio dis akai dela thai yaki ek shwobi baru shwobi ait daimi ek ven odor leit leit vit kait on or timita ta shwobin thayatu tishwobi dae bethami dae bethami ob leit leit vit kait baro kranshi dok arawe kranshi onda en henen tona tuni haruet on udhayon dai dai na ne haru en thadit to tem siune tu on udhai nad dia tindio esa ku dai ki ken esa ku ho ekatine tuna tuna amak te katyo bhoi sanku anun dai na dai bodhai dia tindiet sanket ke thai to bidawi tukna afama dai ako to tona tukura mistini tok basa ka edna shalla tona tukura mistini ton kasakna era inshallah dela ka ekatin tarta inshallah dela ka ekatin shalla di madai thayati wa dai bisri wa dai thayati wa dai etit galen arau dai thayati nibabbik shallam batu thaya hin ne harwet delate wa khairi wa haya dai nati wa kasa inshallah dane tubdawi udhayun nimrarae na shalla di mati dalana dai thayati bdate na shalla afim te na enenin tona tho adidna ne tutim saune tu okshobi wa uskuni wa tarte nai wa hadidna to tona to magte hai mine kaya bu tera hon betuna ti dai un udhai ogaroyo te tena te magnate eskine tona ne hareu dai na te hai ek tu dai hidap martit kassa sakene na ne hareu betuna ti dai henen em bali ne dokna magna itkin sare okna maghadi itkin sare okna tuni sari we tukna dai na barekna ranshit tokna umbato nisket me tokna areni ene nistera okna neat radio samar tushbona salamini okna ene wa warine wa shalla dai ta tini marare.